দিনই নেবে রে, ওরা তো আজকে লাগবে না, না মাথা দেওয়ার দরকার নেই, মমিন ভালো লাগবে না, রকম ভালো লাগবে না। আরে দি রিটা নিলি দিয়ে দে, মমিন এটা রিয়াজ নিলি দিয়ে দে, রিয়াজের রিয়াজের আরে বাস্তি আছি তোমার শুনবি রোজা তো কিনে দেওয়ার সমস্যা কি আলোর সাথে ভাই ভাই নেবা নাকি না নেবে দেখে দিলে বেশি